আদরণীয় শ্রোতা বন্ধু, ভক্তিময় জ্ঞানে অভিবাদন তক্রমদয় মানব ধর্ম সন্দেশ লিয়ে সদয় যে আজ আপনি স্টুডিওমা উপস্থিত বসেছ। তাই হালে আজ সন্ত হরকো মহিমা, সন্ত র অসন্ত, আজ এই সংসার মা সন্ত পনি ছন অসন্ত পনি ছন, তর সন্ত একটা পরমার্থ কো লাগি শরীর ধারণ গরেকো হুন্ছ, আপনো দুঃখ সহের পনি অরু কো ভালো কো গর্ন কো লাগি সন্ত ত্যাগী বাল ব্রহ্মচারী সন্ত হুন্ছন। বনে দেখি এটা ভেষকারী সন্ত হুন্ছন, যো কি ভেষভূষা মা সন্ত হুন্ছন, তর মহার কো আচরণ ব্যবহার মা সন্ত দেখিদেন। তেসর্থ তপে হামি আজ সমাজ মা সন্ত দেখের পনি হামি ভ্রমিত ভইসাইকো ছাউ হলা সাইদ, কিন ভন্দা এই সন্ত কো ভীষ্মা নাই ফকেরু পনি হুন্ছন। এই সন্ত কো ভীষ্মা রাবণ লে পনি জগত কো মাতা সীতা লাই হরণ গরেকা থিয়ে ভনে দেখি, আজ সন্ত র অসন্ত কসরি ছুটাউন সকিন্ছ তা আদরণীয় শ্রোতা বন্ধু। ভন্দা সন্ত হলে শাস্ত্র হলে তবে হামলাই কি ভন্নুহুন্ছ ভন্দা, ভেষ দেখি মত ভুললে পুছ লিজে জ্ঞান, মোল করো তলোয়ার কো পড়ে রহনে দো মায়া, অর্থাৎ ভেষভূষা দেখের তব হামি কইলে পনি খুশি হুনুহুদৈন। আরে ইনি সন্তান হো, সন্তকো সেবা গর্নুপর্ছ ভনের হামিলে কইলে পনি তেস্তো ভাবনা প্রকট গর্নুহুদৈন। সর্বপ্রথম তব হামিলে সোচ্নুপর্ছ, কি সোচ্নুপর্ছ ভন্দা জ্ঞান, মানব জীবন কো হিত এমা ছ, মানব জীবন কুনচে সাধন লে কল্যাণ হুন্ছ, কুনচে জ্ঞান লে কল্যাণ হুন্ছ, রা হামি ভিতর ভয়েকো অশান্তি লাই কসরি টেনশন লাই সমাপ্ত গর্ন সকছু, অন্ধকার লাই কসরি ভগায়র প্রকাশ কো বাটো হিন্ন সকছু ভন্নে জো সন্ত লাই তব হামিলে সোচ্নু পর্ছ। ভেষ দেখের হামিলে কইলে পনি ভুলনু হুদৈন। এটা খুকুরি কিন্ন জাঁদা বজার মা খুকুলিকো খুকুরি কো মোল গর্ছু, তর খুকুরি কো মোল গর্ন বিত্তিকে দাপ তা আইহালছ, ফুল তা আইহালছ, ফুল কো হামি কবর কো মোল গর্দেনো। তো আদরণীয় শ্রোতা বন্ধু, সন্ত ভনেকো এটা অ্যালাইনমেন্ট হো, সন্তলে নেগেটিভ ওর পজিটিভ তার যেসরি ওয়াইরিং গর্নেলে ওয়াইরিং ম্যানলে জোড়দেছ ঘরমা, তেসরি নাই সন্তলে পনি আত্মা ওর পরমাত্মা রূপে তার জুড়াউনে ওয়াইরিং গর্নে কাম গর্দেছ, র ওয়াইরিং গরে পছি তার তা হামিলে নেগেটিভ পজিটিভ তার পনি জুড়িও, লাইনম্যানলে সুইচ বোর্ড পনি রাখদিও, তর পাওয়ার হসপট পাওয়ার আইন ভনে দেখি ত্যা না উজালো হুন্ছ না আদেরো, আদরণীয় শ্রোতা বন্ধু না পঙ্খা চলছ। তেসরি নাই পাওয়ার হোস ভনেকো ভগবান পরমাত্মা অথা শক্তি জগত কো ধারণ গর্নে বালা প্রভু বিশ্বাত্মা হুন্ছ। তেই কুরোলাই সন্ত অসন্ত লাই ছুটাউনো কো লাগি ইহা হনুমান দ্বারা ভরতজি কো প্রশ্ন, রাম কো উপদেশ দিনুস, হনুমান লে ভরতজি লাই প্রশ্ন গর্নু হুন্ছ, তর উপদেশ চাই ভগবান রাম লে দিনু হুন্ছ। আমি রাম মহিমা পাউছু, রাম চরিত্র মানস মা সন্ত শ্রীমণি তুলসীদাস লে লেখনু ভয়েকো।